যোনটি মেডিকেল সার্ভিসেস জানানি আর এক্সেস কমতি থাকি এদি সামনা করবলে দরকার জানাইছে। ডিপিও রিপ্রোডাক্টিভ মেটারনাল নিউবর্ন চাইল্ড এডোলেসেন্ট হেলথ প্লাস নিউট্রিশন ডক্টর ক্রিভিলহ নাক্রোবরা জানাই দিছে ইন্টেন্সিফাইড ডায়রিয়া কন্ট্রোল ফোর্থ নাইট ক্যাম্পেইনটি জুন 16 বা জুলাই 31 তাক রাখি কেন বাচ্চা খান ওমর পাংসাল আর হুরু খান কেয়ার কিভার্স আর ভালনারেবল কমিউনিটিস খান টার্গেট করবলে আছে। তারপর ওআরএস আর জিঙ্ক পরা বাচ্চা খান ডায়রিয়া পরা মরিয়া রক্ষাই দিবলে দরকার জানাইছি আর আশাস সিএইচওস আর ইএনএমস পরা জানানি দিয়া হাত সাপা করবলে দেখাই দিয়া আর ওআরএস জিঙ্ক টি দু ডিস্ট্রিক্টে ভাগ করে দিবলে আছে। ডক্টর নাক্রোবরা কৈছে কি কোহিমা ডিস্ট্রিক্ট পরা 2025-26 সময় দরকার ইমিউনাইজেশন টার্গেটস টি 100% ওপর কভারেজ তো মিজলস রুপিলা ভ্যাকসিনেশন আর ফুল ইমিউনাইজেশন কভারেজ দি কামিয়াব করে দিছে। স্টেটটি বার্থস এন্ড ডেথস লাগা 100% রেজিস্ট্রেশন দি বদলি করে থাকি হিসাবে সব বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন সু নাগাল্যান্ডি অনলাইন সিস্টেম পরা জুন 1 তারিখ পর জারি রাখবলে আছে। স্টেট ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট বা জানাই দিছে সব বার্থ এন্ড ডেথ সার্টিফিকেটস খান 1 জুন 2026 আগেদি ম্যানুয়ালি ইস্যু করিয়া খান তো সব অফিসিয়াল কাম কারণে ভ্যালিড হব আর ডিজিটাইজেশন কারণে নতুন সার্টিফিকেটস লবলে নালাগে। ডিপার্টমেন্টরা কৈছে কি স্টেটে ম্যানুয়ালি ইস্যু করিয়া সার্টিফিকেটস লাগা ডিজিটাইজেশন তো স্টেটটি জারি রাখব আর অনলাইন সিস্টেম পর রেজিস্ট্রেশন দেরি করে দিয়া তো আগেদি জানাই দিয়া প্রসিজার্স খান ফলো করবলে আছে। মানুষ লোকটি পাছতি সব রেজিস্ট্রেশনস খান তো অনলাইন রেজিস্ট্রেশন পর করি বলে সালা দিছে। একই সময় ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার রেজিস্ট্রার্স আর রেজিস্ট্রেশন ইউনিটস লগতে ইটু বদলি করিয়া সময় মানুষান লগতে দরকার মাদত দিবলে জানাই দিছে। ক্লারিফিকেশন নহলে মাদত কারণে নিজের নিজের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার্স নহলে রেজিস্ট্রেশন ইউনিটস লগতে কন্টাক্ট করবলে পারিব। আর আফ্রিকান সোয়াইন ফিভার ইএসএফ তো মৎসিফিমা চামিনিউ আর ফেক ডিস্ট্রিক্টসটি কনফার্ম করার পাশে ইটু রোখাই দিয়া গাদম খান উঠাই দিছে। ভাইরাল বিমার গাউরীর লগতে এফেক্ট করিয়ার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনস এফেক্ট হওয়া এলাকা খান্ডু ইনফেক্টেড আর সার্ভিলেন্স জোন হিসাবে জানাই দিছে। মিৎসিফিমা দু ইএসএফ কারণে ওয়ার্ড 9 দি গাউরীর স্যাম্পল জমা করিয়া দি পজিটিভ হয়ে কিনা অথরিটিস আউটব্রেক এপিসেন্টার পর 1 কিলোমিটার দু ইনফেক্টেড জোন হিসাব আর 10 কিলোমিটার সার্ভিলেন্স জোন জানাই দিছে। গাউরী গাউরী মাংস আর ইডো প্রোডাক্টস লাগা ট্রান্সপোর্ট করিয়া মারিয়া বিক্রি আর ভাগ করিয়া খানের ওপর মানা লগাই দিছে। জামিনিউ বসিডি ইএসএফ কেসেস কনফার্ম করে কিছু গাউরী মরিয়া লাগা খবর করিয়া পাশত জামিনিউটি ইটু নিচিনা বাজাব গাদম খান উঠাই দিছে। ফেক ডিস্ট্রিক্টটি খোজা বস্তিটি ইনফেক্টেড জোন হিসাব জানাই দিছে আর আশপাশ বস্তি কাণ্ড সার্ভিলেন্স নিচিটি রাখি দিছে। ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন বা গাউরী মারিয়া ইম্পোর্ট এক্সপোর্ট আর গাউরী প্রডাক্টস খান আনিয়া আর লই যা কাণ্ড দুসর অর্ডার্স না দিয়া তাক মানা করে দিছে। ডিস্ট্রিক্ট অথরিটিস বা কিষাণ আর মানুষ খান লগতে গাউরী খান আচানক বিমার হওয়া নহলে মরিয়া কাণ্ড সবসি অসর ভেটেনারি অফিসার নহলে ডিপার্টমেন্ট লগতে লগে লগে রিপোর্ট করি বলে অনুরোধ করেছে। এইটার কন্টেন্ট রিগুলেশনস না মানিয়া খান খিলাফ কারা একশন লবলে খবরদার জানাইছে। ইটোর লগত আজি ফুজোর লাগা খবর ইমান দিছে স্কুরে আছে শুনি থাকিবি সাম 7:10 নাগামিজ খবর আনি দিবলে আছে।

0: আসর চিপস আমলা নয় আজি বা জঙা তুপুয়া দাবো আজি তামা জং দিব আনজে তানুর দিমি মেসি রা বাংলা চিন রা বাংলা লঞ্চ চিজং বাসলেন সঙ্গাজিম বাসলেন জে খাঙা চিন রা বাংলা পানকদম তিলা লাচি ডাকসন নং আজি তুপু আসর তামা দমাজে আজিগে টিম দম তিলাবা সাকস আসু নগা জাগে মত দালিয়ার প্রিভেনশন ইস বেটার দ্যান কিউর তা সামায় আসু নগে তাকক পাদাসে টিম দম মাচোরং আসু নগে আনবা দোকা লোকতে এপা সেলেন কোটা মাসা তবাং নং টিম দম জুপু নং টিম দম আসু নক ওরাল হেলথ রিলেটেড নং টিম দমা দোকা দোকার বাংলা দগ্রা দিবা নো আর্লি ট্রিটমেন্ট ইবা বাজে কানাং তুন দিবাং আসার ইবা আর্লি ট্রিটমেন্ট নং আসু নক ইনাক ইয়ংসে তাবো আয়ালিয়ার ডক্টর পুষিয়া টিম দম তু লো মাকামদং আসনোগে তগ্রা দিব নং ট্রিটমেন্ট ছিটাক তাজংজে আকিজলা
1: আসনকি ডেন্টাল সার্জন ডক্টর ফুনুদলং চারনুঙি ওরাল হাইজিন তবাং তুপু আসার তুমিলি মারাকায়ুব দাকসন দা পানং তাঙাজকছ আই কাঙাজুকুকু আমাঙ্গার রেডিও আঙ্গালির দুমিয়া ইবা সিনজকছম আঙ্গাবা আচাঙ্গা ওরাল হাইজিন মেইনটেইন আসবা আচাঙ্গা আসনুক তবাং তুপু দং মাসা ইবা আচাঙ্গা তুমাং শিলম আচক নং তিয়ারি আঙুচদ আমাঙর ইপায়া আকাশবাণী মুকুকচুং

0: গুড ইভিনিং ই টু আকাশবাণী কোহিমা সামলাকা খবর পড়ে আছি ইমকং নংলা পহেলা হেডলাইন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মানুখান লগত দেশতে বেশি টেম্পারেচার অতি থাকিয়া সময় সুরক্ষা রাখবলে অনুরোধ করেছে চিফ মিনিষ্টার নিফিউরিবা ডক্টর থি আউ ট্রফি লাগা 25 সাল কমেমোরেশন করিয়া অফিসিয়াল থিম কানা লাঘ করেছে বেলেস্টে পিএইচই আর কর্পোরেশন জেকব জেমহমিবা জমুকুটিমা বাই ইলেকশনটি শান্তি আর এশিয় বেস ক্যাম্পেইন করবলে কয়েছে আর ডিমাপুর ডিসি ডক্টর তিন্দুচং শিচাংবা কয়েছে কি সেন্সিস 2027 দরকার ডিজিটাল বদলি আনি কিনা এআই এনেবলড ডেটা কালেকশন আর মনিটরিং করবলে আছে। ইতিয়া পুরা খবর দেশ লাগা আলাগ আলাগ জায়গাতে টেম্পারেচার বেশি উঠি থাকিয়া সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মানুষের লগতে সুরক্ষা গাদা মথা বলে অনুরোধ করেছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বা সব লোকতে পানি বেশি খাবলে আর বাহার যা সময় পানি লয় যা বলে সাল্লাহ দিছে হতাই জীবন দি গরমি মৌসুম বা দুঃখ দিয়া বাড়াই থাকিয়া জানাই কিনা শ্রী মোদী বা কৈছে কি এই নিচিনা মৌসুম তো সেন্সিটিভিটি দি ডর মাদত হয়ে যায় তার জানোয়ার আর জিরিয়াখান লাগা ভাবনা দি ঘর বাহার ব্যালকনিস রুফটপস দোকান নহলে অফিস বাহার খান দি একটা সুরো দেপা দি পানি বাড়াই রাখি বলে জানাই দিছে চিফ মিনিষ্টার নিফিউরিবা ডক্টর থি আউ ট্রফি লাগা 25 সাল কমেমোরেট করে অফিসিয়াল থিম গানা তো আজি লাখ করে দিছে জন্দো মুকুকচং দি এই সাল সেজটি রাখবলে আছে সোশ্যাল মিডিয়া এক্স দি তার কৈছে কি টুর্নামেন্ট বা স্পোর্টসম্যানশিপ ট্যালেন্ট আর কমিউনিটি আত্মা তো মানাবলে আছে শ্রী রিওবা অর্গানাইজিং কমিটির লগতে বাধাই দি কিনা টিম লোকতে বেস্ট উইশেস জানাই দিছে 25 সাল ডক্টর থি আউ ট্রফি অ্যান্থেম তো মুকুকচং ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশন বা নাগাল্যান্ড ফুটবল এসোসিয়েশন লগতে মিলাই কিনে রাখিছে গানা তো সেনপ লেমডোর বা লিখি কিনা কম্পোজ করেছে আর আলাগ আলাগ আর্টিস্ট বা প্রেজেন্ট করেছে মিনিষ্টার ফর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর কর্পোরেশন জেকব জেমহমিবা জমুকুটিমা ডিস্ট্রিক্টে বিজেপি নাগাল্যান্ড বা টিকিট ভাগ করে দিয়া সেরেমনি জরকার করিয়া সময় শান্তি আর এশিয় বেস ক্যাম্পেইন রাখবলে আজি কয়েছে শ্রী জেমহমিবা জানাই দিছে নাগাল্যান্ড বা সেন্ট্রেল লাগা মদাতে ডিপেন্ড করে থাকি আছে আর স্টেটে এনডিপিপি এইটোবা বিজেপি এলায়েন্স দি সাথ দি কিনা খাড়া করে আছে তারপরা পার্টি ওয়ার্কার্স লোকটি হিংসা হাতাই কিনা ফ্রেন্ডলি ম্যানিফেস্টো ড্রিভেন ক্যাম্পেইন রাখবলে অনুরোধ করেছে তারপর কৈছে কি ইলেকশনস তো পাওয়ার কারণে নহয় কিন্তু সমাজ কারণে একটা জিম্মেদার হিসাবে হবলে লাগে
1: হিমা ডিস্ট্রিক্টে দুইটা টাউন কাউন্সিল আছে দ্যাট মিন্স হিমা টাউন কাউন্সিল দা জুমিমা টাউন কাউন্সিল সো ওয়ান বিলংস টু দি এনপিএফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দ্যাট ইজ মেজাপিমা টাউন অ্যান্ড ওয়ান বিলংস টু বিজেপি কনস্টিটিউয়েন্সি দ্যাট ইজ জুমিমা টাউন সো ইট ওয়াজ আ বেসিস ফর উই আর ফিল্ডিং আওয়ার ক্যান্ডিডেট হু ইজ ভেরি ক্যাপেবল ইয়াং এন্ড ভেরি ডাইনামিক অ্যান্ড উই হোপ হি উইল ক্যারি

0: goods from large FCI warehouses in the states to fair price shops across different districts and divisions. Second, there was a need to increase the remuneration of fair price shop dealers, and a decision has been taken in this regard as well. Third, efforts will be made to modernize the public distribution system through the use of technology.
1: Public distribution system ko hum kaise modernize kar sakte?
2: উরা একাডেমি লগা 56th অ্যানুয়াল সেমিনার দো আজি কয়মারি শুরু করেছে ইডো খুলাই দিয়া প্রোগ্রাম টি কথা গ্রেট ট্রেজারার উরা একাডেমি ফিলো ফিলে কেশে জেব্রা টেনিটি বাড়াই দিবলে কয়েছে আর ইন্ডিয়ান কনস্টিটিউশন লগা 8 শেডুল দি ভাষা মিলাই দিয়া দরকার কামিয়াব আছে শ্রী কেশে জেব্রা কয়েছে কে এইটুবরা এক্সপিরিয়েন্স কারণে টেনিটি কম্পিটিটিভ এক্সামিনেশনস লিখিবলে পারিব তাইবরা কয়েছে কি ভাষা দো কালচার আর আইডেন্টিটি লগতি জুড়ে থাকি আর যদি নিজের ভাষা দো ঘর আর কমিউনিটি যদি হতাই না কইলে আহি থাকিয়া জেনারেশনস পর নিজের ল্যাঙ্গুইস্টিক রুটস তো হারি যাবলে আছে প্রোগ্রাম সময় একটা ক্লাস 9 টেক্সটবুক তো উরা একাডেমি টেক্সটবুক ডিভিশন বা পাবলিশ করে দিয়া তো আসান নসিকুসি ডিভিশন লাগা এডভাইজার বা রিলিজ করে দিছে আর টেনিমি কমিউনিটিস লাগা লিটারেচার বোর্ডস সামিল করে সেমিনার ভি রাখিছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC বা সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন 2026 কারণে প্রভিশনাল আনসার কি রিলিজ করে দিছে কমিশন বা কয়েছে কি ক্যান্ডিডেটস পর রিপ্রেজেন্টেশন টু অনলাইন কোয়েশন পেপার রিপ্রেজেন্টেশন পোর্টাল UPSC অনলাইন .NIC.ND May 31st শাম তাক 6 বাজি তাকটি দিবলে পারিব ক্যান্ডিডেটস পর রিপ্রেজেন্টেশন লগতে হুরু এক্সপ্লেনেশনস আর 3টা অথেন্টিক সোর্স পর সাপোর্টিং ডকুমেন্টস জমা দিবলে লাগে UPSC পর কয়েছে কি এইটো মাহিনা 24th তারিখ রাখিয়া সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশনটি কমসে কম 5.49 লাখ ক্যান্ডিডেটস পর এক্সাম দিছে আর মন ডিস্ট্রিক্টে সব কোচিং সেন্টার্স লগতে সরকার নোটিফিকেশন আর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রিকিউলেশন অফ কোচিং সেন্টার্স লগা কনস্টিটিউশন মানি গিয়ে এইটো মাহিনা 31st নহলে এইটো আগেদি রেজিস্টার করি বলে জানাই দিছে ডেপুটি কমিশনার মন উইনি কন্যাক পর একটা নোটিফিকেশন দি কয়েছে সব স্টাবলিশমেন্টস জনবা টিউশন ইনস্ট্রাকশন গাইডেন্স নহলে একাডেমিক মাদাত্ত 20টা উপর স্টুডেন্টস লগতে কম্পিটিটিভ এক্সামিনেশনস নতুন দহলে দুসর প্রোগ্রামস কারণে দিয়া খানবার রেজিস্টার রেজিস্ট্রেশন তো করবলে লাগিব কোচিং সেন্টার্স লগা আলাক আলাক ব্রাঞ্চ থাকিয়া লগতে হার ব্রাঞ্চ কারণে আলাক আলাক রেজিস্ট্রেশন এপ্লিকেশনস জমা দিবলে কয়েছে এপ্লিকেশন ফর্মস তো DC লগা অফিস মনব্রা পাবলে পারিব খবর শেষতে হেডলাইন্স দুবারা জানাই আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মানুষের লগতে দেশটি বেশি টেম্পারেচার উঠি থাকিয়া সময় সুরক্ষা রাখবলে অনুরোধ করেছে চিফ মিনিষ্টার নিফিউরিও বা ডক্টর টি আউ ট্রফি লগা 25 সাল কমিমোরেট করে অফিসিয়াল টিম গানা লাঘু করে দিছে মিনিষ্টার PHE আর কর্পোরেশন জ্যাকব জামহমি বা জমুকটিমা বাই ইলেকশন দি শান্তি আর ACO বেসড ক্যাম্পেইন করে বলে কয়েছে আর ডিমাপুর DC ডক্টর টিনু চৌসি চাংপ্রা কয়েছে কি সেন্সাস 2027 বা ডাঙর ডিজিটাল বোর্ডকে আনি কিনে AI এনেবলড ডেটা কালেকশন আর মনিটরিং করবলে আছে এইটোর লগত আজি চামলগা খবর ইমানটি শেষ করে আছে শুনে থাকিবি আহিয়া কালি পুজো 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে
3: The HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV-infected and affected persons.
4: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
3: Let's build a world where stigma has no place.
4: This information is brought to you by Nagaland State AIDS Control Society.